0: এটা দেখছি কি নমস্কার
1: নমস্কার সন্তোষজি কি ছ টোলটির সব ঠিকঠাক
0: ভাই কি ভুল ওটা দেখছিজি পল্লো টুলমা জবরদস্তি ভয় হলে টোল বিকাশ খবর আয়ো প্রভাবিত মহিলা টোলিকো জানছু ভেছ কেটালে ঝুটো আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাইদিন পর্যো নিবেদন দিয়ে তবে ন্যায়িক সমিতি সদস্য
1: বিষয় আমি কি ছলফল করলে জবরদস্তি কারণ জস্ত আরোপ ছলফল করিলাপত্র আমি মিলতে তো আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়বে ক্ষেত্র অধিকার মুচে কাম করিও ভাবে তো ভোলি আমি নই পড়ছ হাই ফে
0: তোল ছিমিক কুড়া কিন লম্বাউনু হামলে মিলাউনু হুদেন
1: এস্তো ঘটনা আমি মিলাউন থালে ভাবে অপরাধ ঝন বড় সক্ছ এস্তা কুড়া থা পাওন সব প্রহরী জানকারী করা পর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভাবে গোপনীয় রাখ জবরদস্তি করণ জস্তা অপরাধ নিয়মিনা হইন উজুরি কর সুরক্ষিত সমাজ বিজ্ঞাপন বোর্ড
2: বসেছ তো বিরান ভোকিয়া হো তিন দিন দেখি দাঁত দুখে ম তো হৈরান ভয় নি উপচার গর্ন কাঠমান্ডু নাই জানু পর্ছ
3: কতি পীর মানেকো কে কো কাঠমান্ডু জানু পর্ছ তেই সল্লেরি বসন্ত বজার মা দাঁত কো সবই সেবা সুবিধা সহিত কো এভ্রেস ডেন্টাল ক্লিনিক আইসক্যো তো বরু জানুস তেই
2: হো র কে ডেন্টাল রে
4: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দুৎকুণ্ডে নগর পালিকা পাস বসন্ত বাজার সলেরি সুলু খুম্বু
5: আমরা সেবাহরু
4: দাঁত সফা গর্নে দাঁত টলকাউনে দাঁত মা সিমেন্ট ভর্নে দাঁত কলর কো সিমেন্ট ভর্নে মধুকাই দাঁত নিকালনে দুঃখী কো দাঁত লাই মধুকে গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনে নিকন র লগাউন সকনে গরি দাঁত রাখনে গ্যারেন্টি ভয়কো ফিক্স দাঁত রাখনে গ্যারেন্টি ভয়কো পুরে সেট দাঁত লগাউনে বাঙ্গু টিঙ্গু দাঁত মিলাউনে দাঁত কো এক্সরে গর্নে সুন চাঁদি কো দাঁত রাখনে গিজা সুনিনে রগত আই রাখনে মুখ গনাউনে সমস্যা কো উপচার গর্নে বচ্চা কো দাঁত নিকালনে সাথেই কিরা লাগেকো দাঁত ভর্নে বচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগের দুঃখে মা উপচার গর্নে র মুখ নখুলি সমস্যা কো উপচার গরিনে
6: নেপাল মেডিকেল কাউন্সিল মা দর্তা ভয়কা চিকিৎসক দ্বারা সঞ্চালিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক মা व्यवस्थित स्टैंडर्ड स्टेरिलाइजेशन स्टैंडर्ड प्रोटोकल र अत्याधुनिक टेक्नोलॉजी प्रयोग गरी सम्पूर्ण सावधानी र बनाई दाँत तथा मुख सम्बन्धी सम्पूर्ण सेवाहरू दिइरहेको समेत सम्पूर्णमा जानकारी गराइन्छ समय बिहान 9 बजेदेखि बेलुकी 7 बजेसम्म पुनश शनिबारको दिन साथै अन्य सार्वजनिक विधाको दिन समेत एभरेस्ट डेन्टल क्लिनिकको सेवा सुविधा लिन सक्नुहुनेछ
7: एभरेस्ट डेन्टल क्लिनिक बसन्त बजार सोलुखुम्बु ज्वालामय अफसेट र उद्योग वाणिज्य संघ भवन को बीच में प्रोपाइटर श्रीराम सहनी संपर्क 98 21 12 990 र 97 46 58 43 87
8: आज मेरो जन्मदिन हो याद तो
9: संसार की सब भन्दा राम्री मेरी प्रिय मायलु हजुरको जन्मदिन मैले कसरी भुल्ला र ल आँखा बन्द गर त
8: हजुर पनि ल आँखा बन्द गर
9: ल अब आँखा खोल त
8: कस्तो राम्रो उठी अनि मङ्गलसूत्र पनि ओहो मैले त सोचेकै थिएन एकैपटक यति धेरै उपहार पाउँछ भन्ने त मेरो प्यारो बुढो कताबाट ल्याउनु भयो यस्तो आकर्षक डिजाइनका औँठी र मङ्गलसूत्र अरू कहाँबाट हुनु र हजुर विधान सुन्चादी पसलबाट हो नि विधान सुन्चादी उद्योगमा नयाँ तथा आधुनिक डिजाइनका सुन्चादीका आकर्षक गहनाहरू पाउनका साथै अर्डर अनुसारका गहनाहरू तपाईँले खोजे र भनेकै समयभित्र बनाइन्छ मन्दिरमा चढाउने भेटी प्रचलित गहना झुम्री बुलाकी मालदारी तिलहरी लगायतका गरगहना मेटको भावमा बनाइन्छ राशि अञ्चलको पत्थर पनि पाइन्छ प्रोपाइटर विधान रहताल सम्पर्क नम्बर 97 42 28 40 56 र 98 67 53 0620 ग्राहकको सन्तुष्टि नै हाम्रो लक्ष्य हो विधान सुन्चादी उद्योग सोलु दुत्कुण्ड नगरपालिका कुरा नम्बर 5 सलेरी सोलु खुम्बु
10: बन्जु
5: तिमी त विदेश जान लाग्यो रे
10: हो दिदी त्यतिकै दुःख गरेर सुरु गरेको पैसा पनि चलेन अहिले त घर चलाउन साह्रै गाह्रो भयो विदेश गएपछि त यसो दुई चार पैसा कमाउनु हुन्छ कि भनेर नि दिदी
5: विदेश सँगैमा कहाँ राम्रो हुन्छ र मन्जु अस्ति भर्खर रामबहादुर काकाकी छोरी अञ्जलीलाई विदेश गएको एक हप्ता नै उद्धार गरेर ल्याएको थाहा छ नि तिमीलाई तिमी पनि विचार गर है विचार गर जानु नै भयो बुझेर मात्र जाऊ खै के गर्ने भने दिदी
11: रोजगारीको लागि उच्च शिक्षाको लागि र विदेशी नागरिकसँग विवाह गरेर जाँदा पनि भेज बिखरमा पर्न सक्ने जोखिम हुन सक्छ यस्ता जोखिमहरू आउन नदिन सतर्क रहनु र बुझेर मात्र विदेश जाऊ
12: नेपाल सरकार विज्ञापन बोर्ड

ভলিবল প্রতিযোগিতা ভূমি সম্বন্ধে সূচনা। প্রথম নেপালী মহিলা সগরমাথা আর হুই পাশু লামু শেরপালে বিশ্বকো সর্বোচ্চ শিখর সগরমাথাকে সফল আরোহণ গরেকো 33 বর্ষ পুগেকো অবসরমা এই জ্যৈষ্ঠ 22-23-24 গতে খুম্বু পাশু লামু গাউঁপালিকা দুই সুরকেমা পাঁচৌ রাষ্ট্রীয় বিভূতি পাশু লামু শেরপা স্মৃতি কপসেল খুম্বু জেলা ব্যাপী পুরুষ তথা খুল্লা মহিলা ভলিবল প্রতিযোগিতা সঞ্চালন হুনে ভূমিকালে যোগ্যতাপূর্ণ সংঘ সংস্থা তথা খেলাড়ীহরু লগায়ত সম্পূর্ণ খেল প্রেমী মহানুভাবলাই এসেই সূচনা মার্ফত সহভাগিতাকা লাগি হার্দিক নিমন্ত্রণা গর্দছু। প্রতিযোগিতামা সহভাগিতা জনাউনে সংস্থাকে ভূ বিভাগ খেলকুদ জেলা পর্যন্ত কুনেক স্থানীয় তহলাই কার্যশীত বনাই সামাজিক কার্য খেলকুদকে গতিবিধি সঞ্চালন গর্ণে উদ্দেশ্যে নিয়ে কাম করিরহেক সংস্থা হুন ভবিষ্যৎ। গাঁও নগরপালিকা ওয়া খেলকুদ জেলাকে কুনে সরকারী নিকায়মা দর্তা হয়েক সংস্থা হুন ভবিষ্যৎ। বার্ষিক রূপমা লেখা পরিচিহ্ন নিয়মা অনুসার নবীকরণ হয়েক সংস্থা হুন ভবিষ্যৎ। কুনেকুনে রাজনৈতিক দলসমূহ আপত্তি নরহেক সংস্থা হুন ভবিষ্যৎ। প্রতিযোগিতাকা নিয়মহরু প্রতিযোগিতাকা সম্পূর্ণ খেলহরু মান্যতা প্রাপ্ত রেফি দ্বারা প্রচলিত অন্তর্রাষ্ট্রীয় নিয়ম অনুসার খেলাইনেছ। তিন দলতা শুল্ক 5,000 লাগনেছ। এই জেঠ 21 গতে কার্যালয় সময়ভূত তিন দর্তা গরাই সক্নু পর্নেছ। ফোন সম্পর্ক তথা ভরপর্দো সঞ্চার মাধ্যমবাট পনি তিন দর্তা গর্ন সকিনেছ। এক টিমমা একজনা প্রশিক্ষক একজনা টিম প্রমুখ র বডিমা 9 জনা খেলাড়ি হুনু পর্নেছ। ভুলে সহভাগী টিমলে খানে বস্তু ব্যবস্থা আফিলে গর্ন পর্নেছ। তিন দর্তা গর্দা খেলাড়িকু নাগরিকতাকে প্রমাণপত্রক প্রতিনিধি বসাই সরাই গরি আয়কো হকমা বসাই সরাই দর্তা প্রমাণপত্রক প্রতিনিধি র নাগরিকতা নবনায়কো হকমা জন্ম দর্তা প্রমাণপত্রক প্রতিনিধি অনিবার্য রূপমা পেশ গর্ন পর্নেছ। এটা স্থানীয় তহকো খেলাড়ি অর্ক স্থানীয় তহকো টিমবাট খেল্ন পাইনে ছৈন। খেলমা মিলি মতো তথা অনিয়মিতা গর্ন পাইনে ছৈন। এটি খেলাড়ি এক ভন্দা বড়ি টিমমা নাম দর্তা গরাইয়েকো পাইয়েমা উক্ত খেলাড়ি কুনে পনি টিমবাট খেল্ন দিনে ছৈন। খেলকু সময়মা সহভাগী খেলাড়িহরুলে অনিবার্য রূপমা নম্বর অঙ্কিত খেলকুদ পোশাক জর্সি লগাউন পর্নেছ। উৎকৃষ্ট খেলাড়ি উৎকৃষ্ট স্পাইকর উৎকৃষ্ট সেটর র উৎকৃষ্ট ডিফেন্ডরলাই ট্রফি মেডাল র প্রমাণপত্র প্রদান গরিনেছ। খেল তালিকা সার্বজনিক ভয়সঙ্গে প্রত্যেক টিমে নির্ধারিত সময় ভন্দা 30 মিনিট অগাবে অফিসিয়াল দেখা উপস্থিত হয়ে গ্রাউন্ড রিপোর্টিং গর্ন পর্নেছ ভনে দর্তা ভিসকেকো টিমকা সম্পূর্ণ খেলাড়িহরু উদ্ঘাটন সত্রমা নম্বর অঙ্কিত খেলকুদ পোশাক লগাএর সংস্থাকো ঝন্ডা সহিত অনিবার্য উপস্থিত হুনু পর্নেছ। খেল নিকম নকআউটকো আধারমা খেলাইনেছ। সেমি ফাইনাল চরণসম্মকো খেল বেস্ট অফ 3 র 30 ঘণ্টা মাথিকো খেল বেস্ট অফ 5 আধারমা খেলাইনেছ। খেলাড়িহরুকো লাগি সামান্য প্রাথমিক উপচারকো ব্যবস্থা আয়োজকলে গরিছ ভনে গম্ভীর প্রকৃতিকো চোট লাগেমা সম্বন্ধিত সহভাগী সংস্থালে নেই উপচারকো ব্যবস্থা গর্নুপর্নেছ। খেলমা কুনৈ কিসিমকো বিবাদ ভয়মা নির্ণায়ক মণ্ডলকো নির্ণয় নিয়ে অন্তিম হুনেছ। অন্য নিয়মহরু আয়োজক তথা নির্ণায়ক মন্ডলে তোকে বনে জিন হুনেছ। পুরস্কার হলো প্রথম হুনে টিমাই 1,33,000 সাথে সিন্ধু মেডেল ও প্রমাণপত্র বিতরণ করিনেছ। দ্বিতীয় হুনে টিমাই 75,033 সাথে সিন্ধু মেডেল ও প্রমাণপত্র বিতরণ করিনেছ। তৃতীয় হুনে টিমাই 50,033 সাথে সিন্ধু মেডেল ও প্রমাণপত্র বিতরণ করিনেছ। উৎকৃষ্ট খেলাড়ি ট্রফি মেডেল ও প্রমাণপত্র সাথে 10,033 পনি বিতরণ করিনেছ। উৎকৃষ্ট স্পাইক উৎকৃষ্ট সেটর র উৎকৃষ্ট ডিফেন্ডর লাই ট্রফি মেডাল র প্রমাণপত্র কো ব্যবস্থা র সহভাগী সবই সংস্থা হরু লাই প্রমাণপত্র কো ব্যবস্থা গরিয়েকো ছ। হব জানকারি কা লাগি সম্পূর্ণ নম্বর হরু মুয়ান জিন্দা সরকার 9821998938378 আঙ্কামি শেরপা 9769705558 9820352588 আঞ্জলি শেরপা 9841323550 9818152428 র পদম বাহাদুর বস্নেত শিক্ষা যুবা তথা খেলকুদ শাখা 9842407036 খুম্বু পাঁচ নম্বর গাঁওপালিকা চৌরিঘর কস্তু খুম্বু।